শাখা অন্ঠানব্বই বয়ালিশ তিরানব্বই শূন্য সাত একানব্বই সন্তানব্বই পঁয়ষট্টি সন্তানব্বই একশো চার। সুমন রায় প্রমুখ প্রশাসকীয় অধিকৃত মার্কুলুং গাঁওপালিকা বুম সোল।